তারাই এদু তায় ফেতে লমজুঙ্গার বে বেশি সহারারি বিশ্ব আত্মহত্যা রোকথাম দিবস আইন অবসরারি আত্মহত্যা রোকথাম দেয় মানসিক স্বাস্থ্য সচেতনা কার্যক্রম তৈম বেশ নগরপালিকা স্বাস্থ্য শাখা আইন আয়োজনা দিয়ে অবজনারি ওড়া নম্বর দুই রে ওড়া কার্যালয় মানসিক স্বাস্থ্য দিয়ে আত্মহত্যা রোকথাম সম্বন্ধী বে জনচেতনা ফাইলে উদ্দেশ্য দিয়ে বালোকৃ দিন বেলাগি কার্যক্রম তলো আত্মহত্যা রোকথাম আইন বারে সম্বাদ শুরু কর দৃষ্টি বদলাও বিবা মোলনা রে বালো আয়োজনা লব কার্যক্রম ওড়া নম্বর দুই বে ওড়া অধ্যক্ষ মদন রানী অধ্যক্ষতা তলো কার্যক্রম রিপোর্ট বড়ে ওড়া অধ্যক্ষ রানাজী আত্মহত্যা ন্যূনীকরণ লবাই লাগি পরিবার সমুদায় দিয়ে তায়ো মিমৈনা মাঝারী সহকারে তলপরিব বিম মানসিক স্বাস্থ্য সম্বন্ধী সমস্যা তপ মিমৈ দিয়ে হেলা আলা নাইও থেমাইনা পহিচান সমস্যাইনা পহিচান লালপরিবা আবশ্যকতা মোবা দিয়ে পরামর্শ দিয়ে মহিলা বই লাগি পহল লালপরিবা তিজে বিম আত্মহত্যা জোখিম মোবা মিমৈ দিয়ে ক্রিয় তলা আপিবা থেমাইনা তাঙিবা থেমাইনা সমস্যা খোবা আবশ্যক সহযোগ লালপরিবা বাতাবরণ বনেল পরিবা থেলা বনাই ম বেশি সহরের সৌরভাই লাগি করিয়ার কাউন্সেলিং দিয়ে গোল সেটিং সম্বন্ধী প্রশিক্ষণ তৈম ফ্রেন্সি মেদের রিমই লাগে আফাইন ক্ষমতা রুচিতে সম্ভাবনা সবাই লাগে সেইমরি ভবিষ্য লক্ষ্য নির্ধারণ লবাই লাগে সহযোগ পূর্ব উদ্দেশ্য দিয়ে তালিম আয়োজনা লাভা লাইম মঙ্গলবার থেকে শুরু তপ তালিম ওল্ড ভিশন ইন্টারন্যাশনাল নেপাল আইন আর্থিক সহযোগ দিয়ে গ্রামীণ সামুদায়িক বিকাশ কেন্দ্র আরসিডিসি নেপাল আইন আয়োজন রে তালো তালিম আইনা ছিমা কার্যক্রম রে গ্রামীণ সামুদায়িক বিকাশ কেন্দ্র আরসিডিসি নেপাল সংস্থাপক সদস্য রাজেন্দ্র ভোরাজী আত্মহত্যা পহিচান জীবন উপযোগী দিয়ে ভবিষ্য বনিবাই লাগি ছৈলে কার্যক্রম মহত্বপূর্ণ তপাই বিম তেজি তালিম তা ক্যা ইউ বা জ্ঞান দে ব্যবহার রে উতার দিল পরিবার সমেত বিম লমজুং উদ্যোগ বাড়ি সঙ্গে ভুটিকোশি রে বাড়ি দেখিয়া প্রভাবিত তবা পরিবার মহিনা রাহত দিয়ে উদ্ধার এই লাগে 1,70,170 রূপয়া সহায়ক লাইম সঙ্গী বিহিবার চুমই প্রধানমন্ত্রী দেবী প্রকোপ উদ্ধার কোষরী জম্মা লমিমো সঙ্গেই না বিপদ রাহত কোষ দেখিয়া 1,00,000 রূপয়া দিয়ে কার্য সমিতি ব্যবসায়ী দিয়ে ক্রিয়ামা সমূহ দেখিয়া বালু লব মুই 70,170 রূপয়া লাইমারি তাই মুই সহায়ক লব সংগর্ভে মহাসচিব বিপিন শ্রেষ্ঠজী ভীম মুই জম্মা লব লিসু ইউ বা ভৌজ সংগর্ভে অধ্যক্ষ ভরত কুমার শ্রেষ্ঠ এনা টোলিজী লমজুঙ্গে প্রমুখ জেলা আধিকারিক কৃষ্ণ প্রসাদ খরাল দে হস্তান্তরণ লাইম ভৌচার হস্তান্তরণ কার্যক্রম সংগর্ভে প্রথম উপাধ্যক্ষ বিকাশ শ্রেষ্ঠ কোষ অধ্যক্ষ ভরত বিষ্ট বেসরী কার্যবে অধ্যক্ষ নারায়ণ শ্রেষ্ঠ লগায়ত উপস্থিত নেপালী মূলর অস্ট্রেলিয়ান ব্যবসায় শেষ কলে নেতৃত্ব মিট গ্রুপ ফাউন্ডেশন জি ভুটিগোসি খাবা ভালা এদকিয়া প্রভাবিত বা 110 জানা কল্প মহিনা লাগে কক্ষা 12 সমাবেশী খেমি বা লাগি সহায়ক লাভা তৈম ভালাদকিয়া আমাদের ফাউ যে ওয়াথিয়া বা কলমা মৈদে লক্ষিত লাইমারি ফাউন্ডেশন জি দীর্ঘকালীন সহায়ক কার্যক্রম হয়েছে সার্দিম প্রারম্ভিক চরণ রে রসুয়ার বা আর্থিক রূপারে বিপন্ন কলমা মৈদে প্রাথমিকতা পিবা বিম কার্যক্রম নোরি বিদ্যালয় দিয়ে পরীক্ষা শুল্ক পাঠ্যপুস্তক শৈক্ষিক সামগ্রী পোশাক যাতায়াত আবশ্যক চপথুমা দিয়ে টিবা স্বাস্থ্য তাইওলা সুবিধা উপলব্ধ লমিবা বিম আত্মহত্যা রোকথাম দিবস আইন অবসরে সুন্দরবজার নগরপালিকার মোবাইল এসোসিয়েশন নম্বর সামুদায়িক অস্পতাল রে আত্মহত্যা রোকথাম দিয়ে মানসিক স্বাস্থ্য সম্বন্ধী সচেতনামূলক কার্যক্রম তল অস্পতাল রে মহিলা বর্খবা নব ভীমৈ থেমৈনা কুরুয়া স্বাস্থ্যকর্মী দিয়ে লক্ষিত লাইমারি সঞ্চালন লব কার্যক্রম রে মানসিক স্বাস্থ্য ফিরি সংবেদনশীল তল পরিবার দিয়ে আত্মহত্যা ন জোখিম মোবা মিমেদে সময় সহযোগ লল পরিবার বিষয় জানকারী লমিল কার্যক্রম রে নিরাশ তনাব দিয়ে মানসিক সমস্যা না প্রারম্ভিক সংকেত সেবা উপায় না বারে সমস্যা রে মোবা মিমেদে সহানুভূতি সম্বাদ লবা দিয়ে আবশ্যক প্রতিবাদি মনোপরামর্শ স্বাস্থ্য রে জোড় দিল পরিবার বিষয় সমেত ছলফল লো আত্মহত্যা রোকথাম রি পরিবার দিয়ে সমুদায় থেবা ভূমিকা মোবা বিমারি মানসিক পিড়ারি পর্দিবা মিমিদে ক্রিয় থিলা তবা থেমেন তামেল পরিবার দিয়ে আবশ্যক সহযোগ দিয়ে সাত পিল পরিবার জোড় পিল সব
सड़क दुर्घटना न्यूनीकरण दिएर ट्राफिक नियमना पालन प्रभावकारी बने भए लागि लमजुङ कालिका यातायात संचालक प्रालीजी जिल्ला ट्राफिक प्रहरी कार्यालय लमजुङले लागु औषध सेवन परीक्षण लभा दस्थान मेडिकल किट उपलब्ध लभेमा प्रालीजी प्रालीजी अध्यक्ष पुनालाल श्रेष्ठजी बिहिबार आफैलाई कार्यकक्षले जिल्ला ट्राफिक प्रहरी कार्यालय प्रमुख प्रहरी नायब निरीक्षक गौतम बहादुर खत्रीले मेडिकल किटमा हस्तान्तरण लो सवारी चालकजी लागू औषध सेवन लभा अलभा बारे लैमरी चलेबा अचलेबा बारे जाँची भए लागि मेडिकल किट प्रयोग लभा भीमो सार्वजनिक सवारी साधन चलेबा लापसी परीक्षण लभै लागि प्रभावकारी बनेबा सहयोग तब चुदकिया सवारी दुर्घटना न्यूनीकरण समाज योगदान पुग्दे वा अपेक्ष बेसिसा नगरपालिका नौ सामदी टोलर मुभ देउरोली आमा समूहजी भोटिकोसी भलदखिया प्रभावित तपा परिवार महिना लागेर हातेर उद्धारै लागे 30,240 रूपियाँ सो एकलाई म भलदखिया प्रभावित तपा परिवार महिना पीडारी दुखारी सहयोग लभ उद्देश्य जी समूहजी चु मई बालौलाई मैले प्रधानमन्त्री देवी उतार कोसरी चौमी म कोसरी मुई चौबाली छु यो भौचर बेसिया नगरपालिका प्रमुख गुमन सिंह अर्यालदे उप प्रमुख पदमा तमसुदे हस्तान्तरण लैम मर्सिङ फेरि तखुबे लागि छ गयो अन्तिमारी क्रब फेरि फेरि दिखे।